0: ब्रुकु गो गो ब्रुकु से मीनी को तो होइगे तीन खेलो सब आज हमारे घर कारज परोसिन भाई नाराज न होइए हमारे घर शादी परोसिन भाई नाराज न होइए नाराज न होइए जी नाराज न होइए नाराज न होइए जी नाराज न होइए हमारे घर शादी परोसिन भाई नाराज न होइए हमारे घर कारज परोसिन भाई नाराज न होइए।
1: हर काम के लिए हर अकफरतेंसी के लिए मौत के समाचार फरमाइशे या जो भी खबरें आपको देना है आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अडवर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 9735232747। मेरे इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor aan het Raam Zoet wakalet ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden. Jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raam Zoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raam Zoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
6: De stikstofuitstoot van industrie en vervoer moet in het jaar 2035 de helft lager zijn dan in 2019. Dat staat in het stikstofplan van het kabinet. De stikstofuitstoot van de twee sectoren is de afgelopen jaren al hard gedaald, maar ze moeten nog even een extra stap zetten. In het Utrechtse Woudenberg wordt van 17 juli tot en met 27 augustus in een sporthal een tijdelijke

0: हो ना हो, ये सुंदर सा गीत निकाला गया फिल्म का नाम कल हो ना हो। सुनने वालों, आज के एक शुभ दिन प्रस्तुत करते हुए आपके साथ जुड़ गया हूँ मैं संजय, और हमारे साथ स्टूडियो में उपस्थित है विवान। विवान, वेलकम इन द स्टूडियो, और आपको स्वागत किया जाता है। कुछ संदेश लेकर जरूर आए होंगे आप। विमान हुसैन बहुन मतन हेल मोई लीच एत फिल्म कल हो ना हो। वत वेच फन दे इस फिल्म, हैव यू दिस फिल्म अल उबरहाउट गेसीन?
1: Ja, ik heb deze film al heel vaak gezien. Komt ook heel vaak op tv. En het is een hele bekende film. Vaak als je zegt Bollywood, denk je gelijk aan Kal Ho Na Ho, Shah Rukh Khan. Dus ja, zeker, heel vaak.
0: Je zegt heel vaak gezien. Is dat elke dag dat je dezelfde film kijkt?
1: Nee, nee, zeker niet elke dag. Maar het komt natuurlijk ook heel vaak op tv. En het komt heel vaak voorbij rondom de media.
0: Mij... Hoena, zegt dat jou wat?
1: Ja, dat is ook een bekende film van Shah Rukh Khan. Ook een hele oude film en die is ook heel bekend.
0: En Kabhi Khushi Kabhi Gam?
1: Ja, zeker.
0: En kan je mij iets meer vertellen over de film Kal Ho Na Ho? Want je hebt hem meerdere keren al gezien, hè?
1: Ja.
0: Wie heeft het verhaal erachter? De verhaal geschreven?
1: De verhaal is geschreven door Karan Johar.
0: En produced by?
1: Ook bij Karan Johar en zijn vader Yash Johar. Dus Dharma Productions.
0: Het is een Dharma Production.